0: সন্ধ্যা, আজ সোমবার, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার ট্রু এক্সেস কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার এই অনুষ্ঠানটি প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্জে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি অল্পা সরকার। 15ই আগস্ট, সাম্যবাদী সৈনিক এবং শোষিত বঞ্চিত নিপীড়িতের প্রতিবাদী কণ্ঠস্বর, প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন।
1: সুকান্ত যখন জন্মেছিলেন তখন প্রথম মহাযুদ্ধের শেষ এবং তারপরে বিশ্ব নতুন ভাবে সেজে উঠছিল, মানে প্রথম মহাযুদ্ধের পরেই কিন্তু রাজতন্ত্রের অবসান ঘটেছিল। তার ফলে বিশ্বে তিনটে শক্তি খুব প্রবল হয়েছিল। এই পরিস্থিতির মধ্যে সুকান্ত জন্মেছিলেন 1926 সালে 15ই আগস্ট।
0: পিতা নিবারণ ভট্টাচার্য, মা সুনীতি দেবী। 1926 সালের 15ই আগস্ট মাতামহের 43 মহিম হালদার স্ট্রিটের বাড়িতে তার জন্ম। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলায়, বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার 19 গ্রামে। 1945 সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এই সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে।
2: 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এ বয়সে কেউ মাথানো আবার নয়। 18 বছর বয়স জানে না কাঁদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য। বাষ্পের বেগে সিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেয়া ঝুলিটা থাকে না শূন্য। সঁপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বল, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র পান। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়। এ বয়স কালো লক্ষ দীর্ঘ শ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। তবু 18-র শুনেছে জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আশুক নেমে।
0: সুকান্তের বাল্যবন্ধু ছিলেন কবি অরুণাচল বসু। সুকান্ত সমগ্র
2: এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আশুক নেমে।

অরুণাচল বসুর মাতা কবি সরলা বসু সুকান্তকে পুত্র স্নেহে দেখতেন। সুকান্তের ছেলেবেলায় মাতৃহারা হলেও সরলা বসু তার সেই অভাব কিছুটা পূরণ করে দিতেন। কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলেঘাটার 34 হরমোহন ঘোষ লেনের বাড়িতে। এই বাড়িটি এখনো অক্ষত আছে। পাশের বাড়িটিতে এখনো বসবাস করেন সুকান্তের একমাত্র জীবিত ভাই বিভাস ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুকান্তের ভাতিজপুত্র।

0: আক্রান্ত জন্মেছিলেন 36 সালে, 39 সালে যুদ্ধ শুরু হয়েছিল। এর মধ্যে সুকান্তর জীবনে বিরাট পরিবর্তন ঘটে গেছিল। সালের মধ্যেই কয়েকটা পরপর ঘটনা ঘটেছে, সেটা খুব শোকবহ আমাদের পরিবারে। প্রথম আমাদের পরিবারে এতগুলি ভাই বোনদের মধ্যে প্রথম রানী মারা যান অল্প বয়সে, তারপরে মারা যান জ্যাষ্ঠ বড় ভাই গোপাল ভট্টাচার্য, তিনি তারপরে মারা যান সুকান্তর মা, এরই আগে মারা গিয়েছেন অল্পদিনের মধ্যে ঠাকুমা, একমাত্র ঠাকুমা বেঁচে ছিলেন যার আশ্রয় আমাদের ছিল, তিনিও মারা যান। দু তিন বছরের মধ্যে মৃত্যুর একটি মিছিল আমাদের বাড়িতে ঘটে। পরে জ্যাঠামশাইও মারা যান, দাদা একা, আর সব থেকে বড় কথা হচ্ছে আমার সৎ ভাই, তিনি পৃথক হয়ে যান, আর আমাদের যে যৌথ পরিবার ছিল সেটা বিলুপ্ত ঘটতুক হয়ে যায়, এবং সেই সব জ্যাঠামশাই আলাদা হয়ে যান। সত্যকালের মাত্র তিনি মারা যাওয়ার পর আমরা ছিন্ন মূল একটি পরিবারে পরিণত হই। এর ফলে সুকান্তের মধ্যে প্রচন্ড তার প্রভাব আছে, সেটা কল্পনার ভেবে নিতে হয়।
1: দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। 1944 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। সেই বছর আকাল নামক একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়। সুকান্ত 1945 সালে কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর সভা বিভাগ সম্পাদনা করতেন।

সমাজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্যতার ঢেউ, এত বিদ্রোহ।

0: মার্ক্সবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। তার রচনাবলীর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছাড়পত্র, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, ঘুম নেই, হরতাল ও গীতিগুচ্ছ। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তার রচনাবলী প্রকাশিত হয়।
1: জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কে এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তার পর হব ইতিহাস।
0: পার্টি ও সংগঠনের কাছে অত্যধিক পরিশ্রমের ফলে দুরারোগ্য ক্ষয় রোগে আক্রান্ত হয়ে তিনি 1947 সালে 13ই মে কলকাতায় মৃত্যুবরণ করেন।
2: রানা গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো

শ্রোতা বন্ধু, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের অনুষ্ঠানে এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা।